কনেগদে আকাশবাণী শিলং কুবর বন পুলে আলবরিন খারবন লং কি মাত কি বকংসন জংকা খুবর মন্তা কাস্টেম উ প্রেসিডেন্ট জংকা মিয়ানমার উ মিন অং লাইং উন পয় হা গায়া বিহার মন্তা কাস্টেপ কুমশি বন্তা জংকা জিংমা জিংঙ বা সানসি ইয়াকা ইন্ডিয়া উ মন্ত্রী সরকার পদেং বাকমি একনাথ ইউথ অফেয়ার্স অ্যান্ড স্পোর্টস উ মানসুখ মন্দাভিয়া উল অং বা দে বান লামলন্তি বাদ পন কুবর ইকি সামলা কারি খনাং বান পন উরলং ইকা থং বান পন লং ইকা ইন্ডিয়া কুম কারি কাবাদাব বাবিয়াং হা বারো কিলিয়াং তাত হাদু উসনাম আর হাজার সাউফুঞ্ঞ উমন্ত্রী রংবা কনরাদ কে সংমা উলিয়া কন্দু হিনেন কাসিং ইয়া উমন্ত্রী রংবা কা আসাম ও হিমন্তা বিশ্ব শর্মা বানিয়া ফলিও জিমুট হলোর কাজিং এখন আট কাবরং ইয়াতমন্তা হালাপাঙ ওয়েস্ট জায়ন্ত হিলস বাট কাজিং জি নংমি ইকমাত থামাই না কাজলা মেঘালয়া আশাকা রাজ্যসভা কনসল লং হাকা খাটফ্রা তারেক উবনাই বান ওয়ান কাতা উবনাই জলিও হারিয়ন বা কা সময় তরে কাম জং উৎখট বা মন্তা কা রাজ্যসভা কান পয় সাকা বকুট হাকা আট ফই তারেক উবনাই জলিও কি খুবর কি বাপনিয়া উমন উ প্রেসিডেন্ট জংকা মিয়ানমার উ মিন অং লাইং উন পয় হা গায়া বিহার মতাকা স্টেপ কুমশি বন্তা জংকা জিংমা জিংঙ বা সানসিং ইয়াকা ইন্ডিয়া কা কনহন কাবা কনথোপ ইকি মন্ত্রী সরকার কি অফিসার রংবা বাদ কি নংখাই কি বা খাম্পাও খমাত কানওয়ান সনরান লাং ইয়া উ কানে কানে কা সিন কাবা নিংকং এ বা উ প্রেসিডেন্ট মিন অং লাইং উন ওয়ান ইউকজাত হা ইন্ডিয়া হা কা করদান কাবা উবাদ মন্তা হবক রানবার কে নং পথাই খুবর হা নিউ দিল্লি হিনেন কাসিং উ নং আইকটিয়েন কাতনাত এক্সটার্নাল অফেয়ার্স জংকা সরকার পদেং উ রানধীর জয়সওয়াল উল অং বা কি নংয়ালাম জংকিনি আরি কিনসে আক্রান হলর বারো কিমাত কি বদন কাম বানিয়া ফলিও জিংমুট হা পদেং জংকি কানে কাজিং ওয়ান চং উ প্রেসিডেন্ট কা মিয়ানমার কা লং কাবা দন কাম নামার বা কা মিয়ানমার কাদে কারি কাবা পদেং না কাবন্তা কি পলিসি ট্রেই কাম কারি কোম কা নেবরহুড ফার্স্ট পলিসি কা অ্যাক্ট ইস্ট পলিসি বাট কা মহাসাগর পলিসি লাখমি লি বা কানে কাজিং ওয়ান চং উ প্রেসিডেন্ট কারি মিয়ানমার সা ইন্ডিয়া কা নাং পন খ্লাইন ইয়া কাজিং আদাই হা পদেং কা ইন্ডিয়া বাট কা মিয়ানমার উ মন্ত্রী সরকার পদেং বাকমি একনাথ ইউথ অফেয়ার্স অ্যান্ড স্পোর্টস উ মানসুখ মন্দাভিয়া উল অং বা দে বান লামলন্তি বাদ পন কুব বর ইকি সামলা কারি খনাং বান পন উরলং ইয়াকা থং বান পন লং ইয়াকা ইন্ডিয়া কুম কারি কাবা দাব বাবিয়াং হা বারো কিলিয়াং তাত হাদু উসনাম আর হাজার সাউফুঞ্ঞ হাবাক্রেন হাকা সিপ্লিয়ে ইয়াকা জিঙ্গিয়ালং বা আর্সি জংকা চিন্তন শিবির পূর্বোত্তর হা আই আই এম শিলং হানেন কাসিং উ মন্দাভিয়া উলা বানজুর বা কালং কাবা দন কাম বান ওয়ান রা ইয়াকা জিঙ্গে ত্রৈলং কাবা খামজান হা পদেং কি বোয়ার পনিয়া ডিস্ট্রিক কি কলেজ কি ইউথ ক্লাব বাদ কি নং ত্রৈ মনসিং ভা নাকাবন্তা কাজিং পিন ত্রৈ কাবা লারকাম ইয়াকি প্রোগ্রাম জংকি সামলা হাকা জো কাপোর উ মন্ত্রী খানা কা মন্ত্রী খানা চংকা সরকার পদেং কা রক্ষা নিখিল খাত সে কালা অং বা কি ইউথ ক্লাব কি বাত্রাই কাম্ভা বাট কি কাম পনিয়ালে কাই স্পোর্টস হাকা থাইন সাথে লামিং কিলা বান পন জিঙাই কি সামলা না কি জিং দি কিরনি উ মন্ত্রী বাকমি একনাথ স্পোর্টস অ্যান্ড ইউথ অফেয়ার্স কা জলা উবা ওয়াইলাত মি কি শিল্লা উল অং বা কা চিন্তন শিবির পূর্বোত্তর কাদাই কা প্রোগ্রাম কা বাথমু বান পন মি ইকি নংয়ালাম না পদেং কি সামলা কি বান সানো সিনিয়াং সে কি কাম কি বান তৈ কারি বাদ কি বান পেনখ্লাইন ইয়াকা জিঙে ত্রেলাং কি সামলা হাকা থাইন বারো কওয়াই উলাট কজল্লা উ সি এইচ বিজয় শঙ্কর হিনেন কাসমি উলা লেট বানিয়া দন্ড্রিংকাত হাকা প্রোগ্রাম বানিয়া ক্রেন বাদ কি খন্না স্কুল কি বেলা ইউ মন্তোয় নাকা পোস্ট মেট্রিক স্কলারশিপ কাবাজু আই কি খনা স্কুল শেডিউল ট্রাইব হাকা জিঙেলাং কাবলা লং হা দরবার হল হাশিলং কুমশি বন্তা জং কাজিং রাখে ইয়াকাতায় বিরসা লিভস ইন নিউ ভারত হাপো জংকালাত কারং জনজাতিয়া গৌরব উৎসব কি খনা স্কুল কিলাপন সিং কুমনো বা কাতাই কা স্কলারশিপ কালাই রাব ইকি বান বতেঙি কিজিং পুলি জংকি বান পয় সাকা থং কাবা কি ডন হাবক রান হাকাতে গে জিঙালাং উলাট উলাকন তু ইকি খনা স্কুল বান লং কে বা ইয়াই মিনট বাট বান পন্ডন কাম পুরা ইকি স্কিম ফুলে পুথি জংকা সরকার কি বা থমু বান আই জিং বন তোয় ইয়াকি পাই রিউলুম কি অফিসার না কিতনা ত্রৈ কাম বা ফের বা ফের

0: তে কম ফিদ ফি কাপ জং রাই জং নো হ্যালো মাই লভ ওকে ইয়েস নি দনে গলি গজং রাই তে ফি কোয়া বান পিনস গো ইউ নো ইউ নো নে গজং রাই ওকে তো খুবই বোন বারমেন বা কিতা কি প্রলক ইং জং ফিমো কি স্নাপ এনে প্রোগ্রাম হানি পন বাটকিন জিনা স্ং নাট বানো স্ং কৃতেন জং কি তাকে ডেডিকেশন জং ফি কি মো এ স্নাপ নো এখানে জিং রায়ফিদা বং হ্যালো মাই লভ কাবা মুড বা ফি অং কুমনো কি বাট জং হান দে কি প্রল কি জং ফি তিনি স্নাপ নো তে হ্যাঁ বাঙিন ক্রেন ব্যাং হাকি পেদ পর ফিনে সিমেন তা ব্যাং মো খুবই শিব বাই Well, yes, listeners, the first caller of our program, the Life On In program, it's Fida Shisha from Malayam calling us up and yes, wanted us to request your favorite song and dedicate your songs to your loved one and to your dear friends. So yes, you're still with us in Akashwani Shillong. So Fida Shisha, this is a song for you once again. Hello, my love, by the Westlife.
1: No one knows about the things that I've been through with you.